0: অবস্থা সার বিস্তার মা ভারত ভ্রমণ মারাইকা রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি রাসপাকা সভাপতি রবি লামি সানেলি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গ ভেটবার্তা করে লামি সানেলি ভারত ভ্রমণ তেসরো দিন ভারতের প্রধানমন্ত্রী মোদী সঙ্গ ভেট করলে হন উল্লেখ হিজ ভারত গৃহমন্ত্রী অমিত শাহ সঙ্গ ভেট করে ভারতীয় গৃহমন্ত্রী শাহরে কুনে বিদেশী দল সভাপতি ভেটে পহলো পটক হো ভারত রাষ্ট্রীয় রাজনীতি ভাজপা রাষ্ট্রীয় মহাসচিব দেখি রাষ্ট্রীয় অধ্যক্ষ পছিল সাত বর্ষ দেখি গৃহমন্ত্রী হুদা সমেত শাহলে কুনে বিদেশী নেতা কুনে বিদেশী দল অধ্যক্ষ ভেটে থেন উল্লে হালসম পার্টি অধ্যক্ষ বা গৃহমন্ত্রী রূপমা বিদেশ যাত্রা করেন তর মঙ্গলবার পহলো পটক বিদেশী দল রূপমা লামি সানে সঙ্গ ভেট করেন ভেটমা গৃহমন্ত্রী শাহলে লামি সানে নির্বাচন পায়ে সফলতা ও ঐতিহাসিক বিজয়ী বধাই দিয়েছেন ভেটকা ক্রম দুবই নেতালে ভারত ও নেপাল বিচক বিশেষ সম্বন্ধ অজ সুদৃঢ় ও সশক্ত বনাউন সহকারী করতে অগে বড়ে প্রতিবদ্ধতা ব্যক্ত করেছেন লামি সানেলি তেসে ভারতীয় জনতা পার্টি ভাজপা অধ্যক্ষ নীতিন নবীন ভারত বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর লগায়তসঙ্গ ভেটবার্তা করেছে ভেটমা নেপাল ভারত সম্বন্ধ আপসী হিত লোকতান্ত্রিক অভ্যাস সুরক্ষা সহকারে তথা দুই দেশ রাজনৈতিক দল বিচক সম্বাদ ও সহকারী বিষয় বিচার বিমর্শ বাইক ভারত ভ্রমণ মারাইকা লামি সানে ভাজপা রেড কার্পেট সহ ভব্য স্বাগত করেছে লামি সানে সহ টোলি এজেট ফাইস গতি স্বদেশ ফর্কিনে সরকার আগামী আর্থিক বর্ষ 2083-84 বজেট বৈদেশিক রোজগারী জানে শ্রমিক বিনাদিত ঋণ উপলব্ধ করাউনে ঘোষণা করেছে সেপ সেকের মাত্র বৈদেশিক রোজগারী জানে ব্যবস্থা মিলাউনে বিষয় জোর দিদি বজেট বিনাদিত ঋণ ব্যবস্থা মিলাউনে উল্লেখ করিনাদিত ঋণ ও স্বঋণ ভোক্তানে কিস্তা বন্দী রোজগারদাতা মিলাউনে বেশি বজেট উল্লেখ করুবা শ্রম তথা রোজগার মন্ত্রালয় তৎকালীন শ্রম রোজগার তথা সামাজিক সুরক্ষা মন্ত্রালয় এসি 2081-82 বজেট পহলো পটক বিনাদিত ঋণ বিশেষ সমাবেশ করে তেসপি চালু আর্থিক বর্ষ 2082-83 খুমাউরু ভাষা মাত্র বিশেষ সমাবেশ করেগত বর্ষদেখি নই বৈদেশিক রোজগারী জানে শ্রমিক বিনাদিত ঋণ ব্যবস্থা উল্লেখ করে তর হালসম সো প্রাবধান লাগু হন সকেন সরকার আগামী আর্থিক বর্ষমেত বিনাদিত ঋণ দিনে শ্রমিক বৈদেশিক রোজগারী পঠাউনে বিষয় সমাবেশ করে সরকার বৈদেশিক রোজগারী কামদার ফিস ভিসা তথা টিকট রকম রোজগারদাতা বেহোন পড়ে ফ্রি ভিসা ফ্রি টিকট ব্যবস্থা পরিমার্জন তৈরি করুবা শ্রম তথা রোজগার মন্ত্রী রামজী যাদবলে ফ্রি ভিসা ফ্রি টিকট পরিমার্জন করতে অন্তিম তৈরি রয়েছেন দোলোখা প্রহরী চালক খপটা সহ এক পুরুষ পকড়াও করেছে তোলোখা সৈলুং গাঁওপালিকা দুই পুরুষ বসে 66 বর্ষে মনোজ কুমার তামাং পকড়াও পড়ে হন উল্লেখ ঘরমা বন্যজন্তু চালক খপটা লুকাই সিপাই রাখে সূচনা আধার খটি প্রহরী অলকু ঘরমা খান তলাশে গর্দা ভিত্তা ঝুন্ডায় রাখে অবস্থা চালক খপটা জস্ত দেখিনে বস্তু ফেলা পারি বরামদ প্রহরী সো খপটা সহ লামালাই পকড়াও করে আবশ্যক কারবাহী ডিভিজন বন কালে চরিকুটমা পঠাইয়ে তুলোখাকা প্রহরী প্রবক্তা প্রহরী নিরীক্ষক ইন্সপেক্টর সুরাম তিমল সিনালী জানকারী দিয়েছেন হামিসঙ্গ সেই সমাচার বাকি নেই তবে তো ভন্দা পহলি সূচনা আর সন্দেশ পালো
1: তো লুগা লগাড়ির
2: বরু তো মনোকামনা গে আকর্ষক
1: লুগা হালনে কি না হালনে কি খাই মত সোচনে সকি না তনাবে তনা গোজি দুই রুপিয়া ছ
2: কুকুরা উনি হইলে
1: हो नि पाडे मनोकामना नै किन बरु भन् न यहाँ के को सुविधा छ म पनि सुनिहालौ न
2: यहाँ स्वदेशी तथा विदेशी कपडाबाट आधुनिक डिजाइनमा सुट तयार गरिनुका साथै कलेज एवं बोर्डिङ स्कुलको ड्रेस र तयारी पोसाकहरू पाउनुका साथै 10% छुटको पनि व्यवस्था छ नि होइन
1: उसो भए पाँडे गइहालौ नि ढिला नगरौ न
2: कहाँ हुनु नि कृषि विकास बैंक अगाडि छ नि होइन
3: पाँडोहरू गइहालौ न सकिगयो नि
0: साथै भीमेश्वर नगरपालिका भित्रका शिक्षकहरूको ड्रेस स्कूल कलेजका विद्यार्थीहरूको ड्रेस पाइनुका साथै अर्डर बमोजिम तयार पार्नु परेमा मनोकामना टेलर्सलाई सम्झनुहोस्
4: प्रोपाइटर उमेश थापा थप जानकारीका लागि सम्पर्क 9844065293 र 9844211900
5: ध्यान दिनुहोस् समृद्ध सक्षम र आत्मनिर्भर नेपाल निर्माणको आधार राष्ट्रिय आर्थिक गणना 2082 सञ्चालन भइरहेको छ
6: यही मिति 2083 साल वैशाख 2 गतेदेखि असार 7 गतेसम्म जिल्ला आर्थिक गणना कार्यालय दोलखाबाट खटिनु भएका गणकहरू तपाईहरूको उद्योग पसल व्यवसाय विद्यालय कार्यालय तथा सबै प्रकारका संघ संस्था र प्रतिष्ठानहरूमा प्रत्यक्ष रूपमा पुगिरहनु भएको छ
5: आउनुहोस् आफ्नो व्यावसायिक क्रियाकलापको सही पूर्ण र यथार्थ विवरण दिई यस राष्ट्रिय अभियानलाई सफल बनाऊ तपाईले प्रदान गर्नुभएको सम्पूर्ण जानकारी तथ्याङ्क ऐन 2079 अनुसार पूर्ण रूपमा गोप्य रहनेछ
6: अर्थतन्त्र मापनको आधार आर्थिक गणना समृद्ध नेपाल निर्माणका लागि आर्थिक गणनामा कुनै नछुटौ
7: नेपाल सरकार प्रधानमन्त्री तथा मन्त्री परिषदको कार्यालय राष्ट्रिय तथ्याङ्क कार्यालय तथा जिल्ला आर्थिक गणना कार्यालय दोलखा थप जानकारीको लागि टोल फ्री नम्बर 1178
0: तपाईतिखेर हाम्रो रेडियो र जिरी एफएमबाट हाम्रो समाचार सुन्दै हुनुहुन्छ इन्टरनेटमा www.hamroradioefm.org.np र हाम्रो पात्रो एप्समा पनि हामीलाई सुन्न सक्नुहुनेछ अब बाँकी समाचार सरकारले विद्युत खरिद सम्झौता पीपीएफ भएका तर निर्माणस्करण नभएका आयोजनाको अनुमति पत्र खारेज गर्ने भएपछि देशभरका 135 आयोजना प्रत्यक्ष प्रभावित हुने भएका छन् अर्थमन्त्री डाक्टर स्वर्णिम वाग्लेले चेट 15 सार्वजनिक गरेको बजेटको बुँदा नम्बर 19 विद्युत खरिद सम्झौता पीपीएफ भएका तर निर्माणस्करण नगरिएका आयोजनाको अनुमति पत्र खारेज गरी टेक अर पे विधिका नयाँ पीपीएफ गर्ने प्रबन्ध गरिने उल्लेख छ बजेटको सुव्यवस्थाले पीपीए भएर निर्माणस्करण नभएका 135 जल विद्युत आयोजना प्रत्यक्ष प्रभावित बन्ने करिब निश्चित छ बजेटको 19 नम्बर बुँदा अनुसार 2067 सालमै पीपीए गरेको 23.5 मेगावाटको बलेफी आयोजना 2075 पीपीए गरेको 86 मेगावाटको लान्द्रुक मोदी आयोजना लगायतका 4004 मेगावाटको आयोजना प्रभावित हुने भएका छन् वित्तीय व्यवस्थापन नगरेका तथा आयोजनामा पैसा जुटाउन नसकेका जल विद्युत आयोजनामा बजेटको व्यवस्थाले असर पुग्ने देखिएको छ पूर्व प्रधानमन्त्री केपी शर्मा ओली आज सार्वजनिक कार्यक्रममा निस्कने भएका छन् निर्वाचनमा पराजय पितृशोक गिरफ्तारी शल्यक्रिया जस्ता समस्या झेल्दै आएका पूर्व प्रधानमन्त्री ओली आज सार्वजनिक कार्यक्रममा निस्कने भएका हुन् नेकपा माले केन्द्रीय संगठन विभागले ओलीलाई प्रमुख अतिथि बनाउने गरी कार्यशाला राखेको छ भानुभक्त ढकाल प्रमुख रहेको विभागले गर्ने कार्यक्रममा पार्टीका नेताहरूलाई उपस्थित हुन भनिएको छ प्रसार विभाग प्रमुख निरज आचार्यका अनुसार प्रदेश र जिल्ला इन्चार्जहरू प्रदेश अध्यक्ष जिल्ला अध्यक्ष र संगठन विभाग प्रमुख एवं जनसंगठनका अध्यक्ष र संगठन विभाग प्रमुखहरूको कार्यशालामा उपस्थिति रहनेछ 21 फागुनको निर्वाचनपछि एमालेमा पहिलो पटक यो तहको भेला हुन लागेको हो काठमाडौँ विश्वविद्यालयको उपकुलपति नियुक्तिका लागि सिफारिश समिति गठन गरिएको छ विश्वविद्यालयको 101 सभा सिनेट बैठकले समिति गठन गरेको हो विश्वविद्यालयका सहकुलपति समेत रहेका शिक्षा तथा खेलकुद मन्त्री सस्मित पोखरेलको अध्यक्षतामा हिज भएको बैठकले 3 सदस्यीय सिफारिश समिति गठन गर्ने निर्णय गरेको छ समितिको संयोजकमा सहकुलपति मन्त्री पोखरेल छन् समितिको सदस्यमा रेश्वर राल ढुंगाना र प्राध्यापक डाक्टर सुरेश राज शर्मा रहेका छनृ समितिले उपकुलपति पदका लागि योग्य उम्मेद्वारहरूको छनौट गरी सिफारिश गर्नेछ। यससँगै विश्वविद्यालय समिति गठन गरिएको छ। विश्वविद्यालयको 101 सभा सिनेट बैठकले समिति गठन गरेको हो। विश्वविद्यालयका सहकुलपति समेत रहेका शिक्षा तथा खेलकुद मन्त्री सस्मित पोखरेल